আজি সকাল 7:10 স্বাস্থ্য সূচনায় শুণবে অংশুঘাত কী হুয়ে ও তার প্রতিকার এ বিষয় কহবে ডাক্তার সুধাংশু শেখর পণ্ডা। সকাল 7:30 শুণবে পরিবেশ সূচনায় সংকটরে আম পৃথিবী এ বিষয় কহবে ডক্টর সমাপিকা দাস। সকাল 7:35 সুগম সঙ্গীতর বিশেষ কার্যক্রম সুরঞ্জনী, কণ্ঠশিল্পী জ্যোৎস্নারাণী মুদালি এবং মানস কুমার দত্ত।

কার্যক্রম শেষ দিই টাইগার সিনেমা তো শুনুনি গীত, কণ্ঠ দিয়েছেন আরএস কুমার আর তপু মিশ্র, গীত রচনা দেবীদত্ত মহান্তি, সঙ্গীত নির্দেশনা গুডলি রথ।

শেষ হল ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম কার্যক্রম শুনেছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু ইহাদে গোটে হিন্দি সিনেমার গীত কার্যক্রম থি রঙ্গিলা সিনেমার গীত শুনমা সঙ্গীত দেছেন এ আর রহমান গীত লিখছেন মেহবুব পহলা আসুন শুনমা এই গীত কণ্ঠদান করছেন আশা ভোসলে আর আদিত্য নারায়ণ।

আকে সিনেমা ইগিত কবির সিং সিনেমা নু গীত রচনা ইরশাদ কামিল সঙ্গীত নির্দেশনা সচেত পরম্পরা কণ্ঠদান করছেন অরিজিৎ সিং।

পরবর্তী গীতটা অমল মল্লিক অরমান মল্লিক আর পলক মুচ্ছলঙ্ক কণ্ঠতে শুনুন। সঙ্গীতকার অমল মল্লিক, গীতিকার মনোজ যাদব, সিনেমা সনমরে।

আগকে শুনবা এই গীত কলঙ্ক সিনেমা নু। গীত রচনা অমিতা ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা প্রীতম, কণ্ঠশিল্পী অরিজিৎ সিং।

শেষে অঙ্কিত তিওয়ারিঙ্কর কণ্ঠতি ইগীত শুনমা, গীতিকার ময়ূর পুরী, সঙ্গীতকার হিমেশ রেশমিয়া, সিনেমা অলি জুয়েল।

শ্রোতা বন্ধু, উত্তম শিক্ষা জীবনক সংযত এবং শৃঙ্খলিত করে থাকে। মানুষ তার শৈশবর বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভপ্রাই উৎসাহ পাই। উপযুক্ত শিক্ষা শিশুক এক ভাল মানুষ হওয়ার সাহায্য করে থাকে। শিক্ষা দ্বারা তা ভিতরে থাকা অনেক লুকায়িত প্রতিভার বিকাশ হয়ে থাকে। তবে নৈতিক শিক্ষা মানুষ জীবনক মার্জিত করে এবং এবিনা মানবীয় গুণসমূহর বিকাশ সাধন অসম্ভব। তবে শ্রোতা বন্ধু, আজ আমি নৈতিক শিক্ষা বিষয়ে কথা হওয়া। পরবর্তী গীতটি আশিকি টু কথাচিত্রর। গীত রচনা সন্দীপ নাথ, সঙ্গীত নির্দেশনা এবং কণ্ঠদান করছেন অঙ্কিত তিওয়ারী।

0: তা পূর্বরু এই বিজ্ঞাপন।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী সাহাজ ভাট, সঙ্গীতকার মনদীপ পঙ্খাই পঙ্ঘাল, গীতিকার ইয়ংবীর।

মজিতং প্রসনং বদনম হে বংশীধরা মোহন ভালে চন্দনং বিন্দুরিন্দু সদৃশম কর্ণেশ্চ সচকুণ্ডলম নীলাদ্রিবরলোচনম নটবরণম হে

0: বজারুণী হেল কি তুমে ব্রজ ভনিতা।
1: গো গোপাঙ্গনা,
2: আহা,
1: তুমি হচ্ছ নবযৌবনা।
2: আচ্ছা আচ্ছা,
1: মতে বৃদ্ধ বলি কেতে কথা কই যাউছ,
2: তাহিয়া টাপরা করুছ।
1: মু তো মিনব, মোর মিনময় হচ্ছে মোর ধর্ম,
2: মোর বেউসা,
1: মতে কহ।

প্রাকৃতিক সম্পদর সুরক্ষা পুনরুদ্ধার আউ ইতার লাগি জনসচেতনতা বড়াবার লক্ষ্যটি আজ বিশ্ব বর্ষা বন দিবস পালন করা যাচ্ছে। জঙ্গল মানকর ভিতরে সবুনু জীবন্ত আউ উপাদেয় রহবার জায়গা ভাবে বর্ষা বনকে গ্রহণ করা যাইছে। ইটা এন্তা গোটে শাগুয়া বড় যেন বরস সারা বহুত বর্ষা হেসি। ই জঙ্গল বায়ুমণ্ডল নু অঙ্গারকাম্ল শুষি করি প্রচুর পরিমাণ থি অম্লজান যোগাসি। হেতির লাগি বর্ষা বনকে পৃথিবীর ফুসফুস বলে কুহাযাইসি। আমার ভিতরে জঙ্গল বার্তা নেইকি আজ ই দিবস পালন করা যাচ্ছে। পশ্চিম ওড়িশার ভিন ভিন জেলান জেলাপাল আও আরক্ষী অধীক্ষক যুগ্ম জনশুনানি শিবির আজ হয়ে যাইছে। সম্বলপুর জেলা ব্লক কার্যালয়ন হইতিবার শুনানি শিবির থি 99টা অভিযোগ আসিথিলা। দুইজনকু 25,000 টঙ্কা লেখান সাহাজ আউ রেডক্রস তরফু 45,000 টঙ্কা সাহাজ দিয়া যাইছে। বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক কার্যালয়ন হইতিবার শুনানি শিবির থি 65টা অভিযোগ আসিথিলা। সেতির ভিতরু 30টা অভিযোগর তুর্তি সমাধান হইছে। বরগড় জেলা বরপালি পঞ্চায়েত সমিতি কার্যালয়ন হইতিবার শিবির থি 180টা অভিযোগ আসিথিলা। সেতির ভিতরু 13টা অভিযোগর তুর্তি সমাধান করা যাইথিলা। সুবর্ণপুর জেলা উলুন্ডা ব্লকর খেমালয় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ন হইতিবার শুনানি শিবির থি 71টা অভিযোগ আসিথিলা। নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লক পরিসর্ণ হইতিবার শিবির থি 106টা অভিযোগ আসিথিলা। শিবির মানকে জেলাপাল আও আরক্ষী অধীক্ষক মানে অভিযোগ মানকু গ্রহণ করিকিরি তুর্তি সমাধান করবারকে বিভাগীয় অধিকারী মানকু নির্দেশ দেইছন। পানিপাগ উত্তর বঙ্গোপসাগরন আইবা 15 দিন ভিতরে গোটে লঘুচাপ হইপারে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আইজ বলাঙ্গীর আর সুন্দরগড় দেইকি আগকে বড়ুছি। আইবা দিনে মৌসুমি প্রভাবটি রাইজে বর্ষার পরিমাণ বড়বা। আইবা 24 ঘণ্টা ভিতরে বিজুলি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া বলে পাখাপাখি সবু জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছি। ই সময়া ভিতরে সমুদ্র অশান্ত রহুতবানু মৎস্যজীবী মানুষ আইবা কাল তক সমুদ্র ভিতরকে নাই যাবার লাগি পরামর্শ দিয়া যাইছি। শেষে মুখিয়া খবর ফেরগায়। নয়াদিল্লির আইবা কাল 2 নম্বর খেপ পদ্ম পুরস্কার প্রদান করবে রাষ্ট্রপতি। তামিলনাড়ু গ্যাস লিক ঘটনাটি ওড়িয়া শ্রমিকর সংখ্যা বড়লা 5 কে। তিরুবল্লুর পরিস্থিতির অনুধ্যান করুছেন 3 জন বরিষ্ঠ অধিকারী। ওকিল মানকর কল্যাণ পাঁঠি নু মিলুথবার সাহায্য টঙ্কাকে 40% বড়ালে রাজ্য সরকার। আউর 2026 শিক্ষাবর্ষ লাগি স্নাতক পাঠ্যক্রম থি না লেখার বাহারলা পহেলা মেধা তালিকা। আজের আঞ্চলিক খবর ইন শেষ হলা। জুহার।

0: এই শুভুচি মো কথা কন শুভুচি না নাই মো
1: কন
0: বুঝল সে কথা
1: কো কথা
0: কো কথা কন মো সেই কথা
1: সেই কথা কো কথা
0: মলা ভুলি গলনি টি কো কথা গোটিয়ে কথা তো মু তোমাকে শুয়া বলি হাজার থর কহুচি তথাপি তোমার মনে রহুনি সকালে কহুচি রাতিরে কহুচি কচেরি গলা বেলে কহুচি আউ কচেরি রু ফেরিলা সাঙ্গে সাঙ্গে বি কহুচি আউ কেতে থর কহলে তোমার মনে রহিব যে
1: আরে বাবা টিকে মনে পকাই দিও কো কথাটা কহিছ এই হাজার থর ভিতরে তুমি তো মতে অতি কমরে 5000টা কথা কইতিব তোমার এই যে পাটি খণ্ডক সে তো গোটায় পাটি নুহ অবিকল গোটায়
0: কোন
1: কহিবি
0: কুহ
1: না তুমি অভিমান করিব
0: না করিবি নি কুহ কুহ না
1: পাখক আস কহিবি
0: আসিলি কুহ
1: আহুরি পাখক
0: আসিলি এথর কুহ
1: আহুরি পাখক
0: বেশি কোন ছপরা হচ্ছে না কোন বা
1: আচ্ছা আচ্ছা এথর কহুছি বাহার কনেই থ
0: কাই কি
1: কি কাল দেখিব
0: দেখু এত ডর কাই কি বা মু কোন কাকু ডরছি কি
1: হ্যাঁ সে কথা অবশ্য পুরা সোনা সত যেতে হেলে তুমি এই গাঁর
0: ঝিও আ এই গাঁর বহু বাপা মা বাছি বাছি মোর না দেইছন্তি চম্পা এইয়া তো
1: নাটা সিনা চম্পা আ পাটিটা
0: কোন মো পাটিটা
1: গোটায় কল গাওনা মানে গ্রামোফোন
0: সত্যে গ্রাম ফোন
1: কোন মিছ কথা কইলি
0: হাও বাবা হেলা তমরি কথা হেলা মো পাটিটা গোটায় গ্রাম ফোন এথরক কইবটি কোন বুঝল সে কথা
1: বেশ এইটি তো কথার গণ্ঠি পড়িতলা কো কথা টিকে বুঝেই কুহ চম্পাবতী
0: কেতে থর তমকু কইলুনি মো ভাই পাই গোটে কন্যা ঠিকনা কর দিও বলি তমর কো মনে রহুছে
1: হ্যাঁ হ্যাঁ এথরক মনে পড়লা
0: কোন কন্যা ঠিকনা হেলা কোঠি বুঝিল
1: বুঝিলি আর কোঠি
0: আউ
1: বুঝিলে তো তুমি প্রথমে জানিবা কথা
0: এই সামান্য কথা তোমে দেই হই পারল নাই তি তুমি পরা এড়ে বড় কাকটপুর জমিদারঙ্কর নায়েব না ফায়েব কোন হইছ কন্যাটা ঠিকনা করি পারলনি
1: কন্যাটি কোন পড়িয়ারে কোঠি পড়ছি যে ধাই যাই গোটে আনিবি ইয়ে জীবন সৌদা কথাটি চম্পাবতী তুমি আকু এড়ে সহজ ভাব নাহি
0: আর তুমি বেলকু সহজ হয়ে গলা নুহে হাত পাঁতারে মু থিলি বলি সিনা নেই আসিল যেমিতি মতে সহজরে আনিছ সেমিতি সহজরে মো ভাই পাই গোটায় কন্যা ঠিকনা করে দিও
1: তম কথা আর তম ভাই কথা কোন একা কথা চম্পা তুমি জন্ম হয়ে নথিল তম মা ও মো মা সত্য করা করি হইছিলে তম মা বিমলা দেই আর মো মা কমলা দেই তাঙ্ক ভুয়াশুণী বয়স বেড়ে দোল পূর্ণমী আম্ব বোল বসিলে পরা
0: তম মা কমলা দেই এ মা শাশুঙ্ না দইলি
1: মো মা কমলা দেই তম মা কু কহিলে
0: বাউল তমর যেবে এথরক ঝিয়টি হব তেবে মো মো
1: দিবুকু দেব সেইঠু তম মা বিমলা দেই উত্তর দেলে
0: হ্যাঁ বাউল নিশ্চয় দেবি সত্য সত্য সত্য ত্রিবার সত্য
1: এইথিরু বুঝ তমকু সহজরে আনিছি কি কষ্টরে আনিছি মো মা ও তম মা যদি সত্য করা করি হই নথান্তে তেবে তমে কি আর মু কি হ্যাঁ তুমি শুনি খুশি হব যে চম্পা তম ভাই পাই গোটা জায়গায় কন্যা প্রায় ঠিকনা হয়ে যাইছি
0: এই সত্যরে কোঠি কোঠি ঠিকনা হয়েছে
1: দুমদুমপুর রে
0: দুমদুমপুর রে সিয়ে পুনি কুয়াড়ে লবা
1: আম কাকটপুর এলাকার খবর আসিছি কন্যাটির বয়স 17 চালিছি বিধবা মাটি অছি আর বড় ভাই বলরাম দাসে গাঁর অবধান
0: আচ্ছা কন্যার না
1: নিমা
0: ইহি ছি ছি ছি ইয়ে গোটায় কি নালো মা নাটা বড় বিচিকিটিয়া
1: অবশ্য তার কারণ অছি কন্যাটির উপর দুই ভাই লাগ লাগ রাম নাম সত্যে হয়ে যাবার কন্যাটির জন্ম বেড়ে তার সুন্দর রূপ দেখি মা ভাবলে আকু বি কালে জন্ম নেই যাব সেইপাই কন্যাটির না দিয়েছিলেন নিমা অর্থাৎ নিম ভারি পিতা তেণু পিতা পদার্থ কু জন্ম ছুইব না কি কন্যা মরিব না
0: তাহলে মু যাউছি
1: কোড়ে
0: খুশি খবরটা আগে টিকে মা কু জনাই দেই আসি
1: হ্যাঁ হ্যাঁ এ কথা পচারিও কছি যেতে হলে তোম ভাইঙ্কর অর্থাৎ মো অষ্টমী বন্ধুঙ্কর বাহাঘর খবরটি শীঘ্র কই দে আস শুভস্য শীঘ্রম

0: সবুদিন আসি তোমার কাম পার্টি করে যাওতি
1: সত কথা তো তু ঠিক কথা কইছু
0: সেই কথা নুয়াবঙ্কু কইবারু আমো সাথে পটেই লগাই ছাইলেনি কউচি কোন না বা হই আসলা বেলে তা মা তাকু কডে কইছি সিয়ে ঘর সাঁতানি এটি সিয়ে গতর খটেইব নাই কি কাম পার্টি করিবনি সিয়ে সাঁতানি আর যে মানে এ ঘরে খাউছেন সেমান সব পইলি সেই মানে সব কাম পার্টি করিবে আর ইয়ে খালি বসি বসি গিড়িব
2: হ অলপাক করিবু কিয়া না করিবু লো কইলি মু তো সাঁতানি তু কে ল নিয়া লাগি তু পুনি মতে গাড়ি দেব নাই তু রাম বাবা মো গেরেস তো রোজগারিয়া মু কে আছি গতর খটেইব যা তু যা
1: ইয়ে কি রণচণ্ডী মূর্তি বাবা চম্পা চম্পা
0: কোন ভাই
1: আ তোর মোর আমি এ ঘর ছেড়ে পড়ে যাবা
3: আ শিবু চম্পা শিবু সত্যি কোন তবে দুই এ ঘর চলে যাব জানার শিবু
1: যাবু নাই যাবু না কোন করিবু যে বহু বহু তো হউছিল নে তো সোনা বউকে ধরে তুই এখন এ ঘরে রাহ আমি চালিলু আ চম্পা আ
0: শিবু চল ভাই
3: চম্পা চল আরে আরে নাই রে আলো চম্পা আরে নাই রে তোমারে যাওনি রে শিবু তু জানি রে এ শিবু মো বাপাটা পরা শুন টিকে ভালো মো কথা
1: তাহলে তো ঝিও চম্পারণ পকাই তো আমি যা করিবা তু মোটে পাটি ফুটেউ নাই মা তাহলে আমি ঘর রহিবা নহলে চালিও করি চম্পা
3: আরে শুন আরে মোরাণ পকোছি রে আখি ছুজি কিছু কইবি নি রে শিবু মু কিছু কইবি নি তুমি যা করিবা মু কিছু পাটি ফুটেবি নি
1: বেশ

কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র অভিলাষ। গীতটি পাই কণ্ঠদান করছেন হেমলতা, সঙ্গীত সরোজ পট্টনায়ক, গীত রচনা মধ্য সরোজ পট্টনায়ক। এই গীতটি শুনিবা পাই যে শ্রোতা অনুরোধ করছন্তি সেমানে হেলে সুবল কুমার সাহু, চৈতন্য পটেল, প্রিয়ঙ্কা পটেল এবং সৌরভ কুমার সাহু পহণ্ডি বিজেপুর বরগড় জেলার। শুনন্তু আপনমানক পছন্দর এই গীতটি।